0: বয় রিমা তু তু কসো আসা
1: একদম বড়
0: হা পুন্টু
1: ওই ওই আও মেলা পুন্টু এ মজো উড়াস খেলা মড়ন আ ওই স্বর্গতান পর সংসারান তাইলা
0: হা তু তু একদম গোট জালা
1: ওই আদলে বসনা আতা গোট জানা আ স্বর্গের বসন গোট যাওন আইলা যাইতি বর্ষা আ দুয়ে তাসলো আ ঘরান উল্লো মুজে গরকানি পাড়তান যাইতে ত্রাস কাড়লে দেওয়ান তাকা বুড়ি বলাই কি ফাও কেলার পুরো এক সাং তুমি তিয়াত্র কষে চলত
0: একদম বরে
1: মজো এক তিয়াত করপাচো উল্লো এক গর চার মাটে কাই নেজো দেওয়ান মাকা ডেন্যানি বললো মজা ওয়াওরা ওরবি লোকাচো মান মাকা মেওলো
0: যাইতে আমচে তিয়াত্রিস বাও মরণ গেলে তু জানাই আতাচ রবিন ওয়াজ আলফ্রেড রোজিওন মাকা মেওন গেলে
1: কি যে রবিন ওয়াজ আলফ্রেড রোজিওন তুকা মেওন গেলে
0: ওই
1: কিতলে দিস সালা ওইতে মাকা মেওতেলে গাই মুনন পয়তা পুন কোনুস মেওনা কোন কোন দিসনা সকলস ধুর কচ দিসতা আর জরি তো তে মাকা মেওলেলে জালিয়ার আউ তাঙ্কা গেউন মজে তিয়াত্রা চি রিয়েসেল করতলো আসলো আনি পরত সংসারান গেউন আমজ তিয়াত্র করতলো আসলো
0: করে